0: रंग के प्यारों सब पर बांधो तेरे, दुनिया तुमसे खेल रही है, तुम दुनिया से खेलो, मजा ले लो हाँ। गुम्मा रुम्मा गुम्मा रुम्मा गुम्मा रुम्मा खेलो ओ खेलो ओ खेलो ओ गुम्मा रुम्मा गुम्मा रुम्मा खेलो ओ खेलो ओ खेलो ओ कल की बातें कल पे छोड़ो आज मजा ले लो भाई। गुम्मा रुम्मा गुम्मा रुम्मा गुम्मा रुम्मा खेलो।
1: यू आर
2: Ujala Radio Headlines. Tata Steel moet de vervuilde bodem en het grondwater bij de Merkelkade in Velzen-Noord saneren. De Amerikaanse fabrikant van elektrische auto's Lucid Motors heeft reorganisatieadviseurs van Alix Partners ingehuurd om kosten te verlagen, efficiënter te werken en een nieuw model te ontwikkelen. In de Verenigde Staten zijn duizenden mensen besmet geraakt met cyclosporiasis, een parasitaire infectie die explosieve diarree veroorzaakt. En belegger Warren Buffett wil zijn belang in Berkshire Hathaway ter waarde van circa $140 miljard binnen ruim 8 jaar weggeven. En tot zover de headlines op Ujala Radio.

0: You are.
1: Dit is Tim Schaap van de ANBB. Er zijn slechts twee files die opvallen momenteel. Allereerst de A2 Utrecht Den Bosch. Bij afrit Everdingen is de weg weer vrij na een ongeluk. Nog 10 minuten extra vanaf knooppunt Oude Rijn. En langs de N201 Hilversum uit Hoorn. File voor de Loenersloot door een ongeluk. 3 kilometer en 10 minuten. En tot zover de ANBB verkeersinformatie.
2: नमस्कार, मैं हूँ अलका याग्निक और आप सुन रहे हैं उजाला रेडियो। तू जाने है तो
3: उजाला रेडियो के साथ बने रहिए। अब शुरू होता है ये गीत।

0: सुन हम लोग हम दिन पे दिन सीखल जा रहे तो मेहमान के चाहेंगे मेहमान के चाहेंगे मोई से
1: मेहमान जो होवेगा वो भगवान के समान रहेगा
0: वही तो तू ना जा सके कौन मेहमान है यहाँ तो
1: है? क्या जाने किस भेस में भेस बाबा में,
0: मिल जाए दस ये मत altijd voor je gasten goed zorgen
1: ja ja ja zo is dat dus ik ook gana maar ze ढेर चीज सीख सकेगा
0: भी चलो हम लोग के हिंदू फरहान हम लोग के हिंदुस्तानी के गाना में ढेर हैगा बात समझे वाला और मोय हैगा और मां बात जो रहेगा दिखाए ओ मैं खुद फटाल है दिखाए नहीं खुद फटाल
1: नहीं मां सुन जो आदमी उर्दू समझेगा हां Weet je hoe leuk dat is als je naar die nummers luistert
0: ja,
1: en je begrijpt het?
0: En je moet het
1: hoe savage je noemen heiga luid?
0: Ja, oma.
1: Toen vertaal ik er zeker mijn naam bij
0: je. Nee. Je moet het ook niet eens durven te vertalen. Toen durf naar je vertaal kijken. Want dan, dus, oma, savage, het naast op tel jijga.
1: Het na mooi schapt heiga oma, toch? Ja. Woorden gebruiken alba. En, ja. En zo'n manier per bijthouwel he woorden luid. De volgorde van een woord, hè, van een zin.
0: Ja.
1: Nou, is toch fenomenaal.
0: Fenomenaal.
1: Echt
0: waar. Behoud bizaal.
1: Dus John, en minna janega, toen heb ik het horas ze... Zij koosjes kersen, het horas verdiep kersen erin. Want behoud mooi tje, echt waar. Het is een verrijking.
0: Zeker.
1: Ook het matlab na, ik heb het Nederlands, John, ik heb krap hoor. Je Nederlands wordt alleen maar beter
0: daardoor. Alleen maar beter daardoor, ja.
1: Ja. Dus ja. Pahile, ik mis vat in raad trouwens, na met u janega.
0: Kon je ke?
1: पहले को मैं इस फातिंग रहा कि जेके लड़कन हैगा दे आर नॉट अपक्रू ये साइन उ सब के साथ तो के चाहिए नीदरलैंड्स बतियाई के घरे
0: वो कहेगे
1: वन जो उन नीदरलैंड्स बतियाएगा तो के प्रस्ताव से स्कूल पे बहुत मोई रहेगा
0: इससे ग्रोस तो
1: लातर लातर इस गब्लेके ना स्टडीज कई स्टडी में कि जितने ताल उ सीखी लड़कवा चाहे हिंदुस्तानी हिंदी नीदरलैंड्स Ik kom boon belemmerend naar je. Het is juist een toegevoegde waarde.
0: Ha.
1: Dus ik heb misverstand erop pijlen. En daar aan het meer, John Thorace, kijk eens, boli John Thorace parlik lees raha. John ke thora positie raha. To, zijn naam me. U apen lerken se Hindustani sarmaat raha batiawe ke een, twee, u feni karat raha, u sochat raha. Ze waren er echt van overtuigd. कि जब हम लड़कवा के साथ नीदरलैंड्स बतियाबे खाली तो ये लड़कवा स्कूल पे बहुत
0: चलाक हो जाएगा
1: या एंड मिस फॉर
0: या मैं दिट का ही नहीं मैं तिरुद्राय है वन ढेर हम लोग के कितना जेनरेशन अपाएगा जो अपने लड़कन के साथ हिंदुस्तानी देश बतियाए पाए है अमदात उस अपना जाने हिंदुस्तानी बतियाए सेल्फ
1: ढेर ढेर यंगरे जोन हैगा लोइट दल्ले 20-30 jaar वाली ओकर ओवर हम बतियाई बेना करेला 10 बरिस वाली मत जोन यंगर हैगा हमार और तो लेफ्टाइट
0: या
1: हम लोग घट यंगर
0: वे हैव बीन फॉल्स मार्क
1: tussen 50 nee wij hebben geen fout gemaakt tussen de 50 en 60 jaar nu
0: ha
1: weet je hoeveel er geen Hindustaans kunnen praten
0: behoud heer
1: echt heel veel.
0: Heel veel.
1: Is toch zonde?
0: Ja, dus de Hamaler kon. Ik heb twee jongens en die zijn behoorlijk, behoorlijk oud, maar ze zijn nog jong. Maar hebben mij altijd berekend van zo'n papa. Toen hebben we een keer cabinas gelegen staan en ik vind het heel jammer.
1: Dan krijg je dat te horen.
0: Ja.
1: Maar hamelijke generatie, Lord, je mist even de clue wat ik probeer uit te leggen.
0: Ja.
1: Hoe lerkwan wel iets hoor. Lerkwan ik ook volgende.
0: Clue.
1: Maar hamar oortel leeftijd waren.
0: Ja.
1: Lopen er heel veel mensen rond.
0: Ja.
1: Die gewoon geen Hindustaans kunnen praten.
0: Ja, dat is
1: of
0: jammer.
1: Niet durven te praten.
0: Ja, dat is jammer.
1: En daar is het al verloren gegaan.
0: Ja.
1: Jammer genoeg.
0: Maar dat is wel heel lang geleden dan al verloren gegaan.
1: Ja, maar zo niet wel. Dus het is een misvatting dat je kinderen alleen Nederlands moet leren.
0: Ja.
1: Op een lerkenke jitterna taal hoise keiga.
0: Tussikau.
1: En dat is niet belemmerend. Nee, dat is juist goed voor de ontwikkeling. Ook er taalontwikkeling, John Haiga, ook er hersenen mee... ontwikkelt zich beter naarmate Lerkwa verschillende talen beheerscarrière wat jij gaat.
0: Ja, en ik zou zeggen van, stel dat je nog jong kinderen hebt, laat ze naar nani, nana, aja, aji, dada, dadi.
1: Ja, nani, jai. Nana, wat jij het hebt toch?
0: Arre, ha, natuurlijk.
1: Dat is nu een probleem geworden. Is hij nani, nana, apnena, wat jij
0: okay,
1: okay, in de
0: Oké, okay, par nana, par nani, par aja, par aji.
1: Hoe sap mag in Nederland wat jij?
0: Boy, migados. Itna snel ze te moe jij.
1: Nee, ham jij la koffie pie, tja.
0: Ay, tu koffie, tu pile.
1: Tu apan batien, batia, ham jij la even. Belangrijk iets
0: kunnen. Ja, vanavond dus een mooie wedstrijd tussen Engeland en Argentinië. Toen hoorde je ook liggen. Ja, Ja, nou ja, dit is dan weer het misselijke geluid wat je dan hoort op de Abu Jala Radio op dit tijdstip.

0: या तू बेमिसाल बाटे।
1: हाँ, दतवा देख तो हमारे दतवा देख तो कितना
0: हम बोले कि तू कावले तू हंसे तो तू दतवा ऐसे बड़ा विशाल चमकेगा
1: एकदम जैसे सोना
0: सोना सोना सोना
1: देखे तो सोना के दांत
0: ना ना नहीं
1: मोहल्ले के तो क्या
0: ना मैं कब ना मोहल्ले चीज सोना के दांत कहे के वो ऐसा तो इंसान है सुरीनाम हम देखी ना खानी सुरीनामर्स के और सुरीनामर्स इन तो
1: नहीं नहीं नहीं नहीं दी पॉप स्टार है बता तो क्या
0: ऐसा सो
1: मैडोना मैडोना
0: मैडोना के भी क्या मैडोना के
1: एगो एगो दतवा चाहिए तो सोना के दांत
0: हम ना हम
1: और हमने ओमेगा को डायमंड लगा दिया
0: जब मैडोना दिखावेगा दांत हम कभी नहीं तक लियो के
1: तुम्हारे बोले चिदोरे
0: चिदोरे
1: तुम्हारे बोले और हिंदुस्तानी भी ना मोई है बोई लॉयड दांत चिदोरल जाएगा देख ले तो जैसे को बंदर एगो बंदर भी अपन दतवन दतवन दिखावेगा तो
0: चिदोरे चिदोरे
1: कई ना कॉप फनम बंदर एर्स्ट वाच ऑफल्ट ओकर दतवन
0: ओकर दतवा रो दतवा पहले दिखाओ तो हां ऐसे
1: कर दतवा बड़का है तो
0: हां या
1: बड़का का बेटी यार
0: या
1: ए हमर कॉफी आज ना जल्दी आई गेलो थैंक यू वेल मच
0: देख ले तो हम सुन हम लोग हम दिन दिन सीख लिया तो एक मेहमान के चाहे हां मेहमान के जाएगा मोई से
1: मेहमान करके जो होवेगा वो भगवान के समान रहेगा
0: वही तो तू ना जा सके कौन मेहमान हैगा तो
1: है? क्या जाने किस भेस में भेस बाबा में, मिल जाए
0: मिल जाए तो यू मुट ऑलवेज फॉर योर गेस्ट गुड सॉर्गे
1: या या या सो इज दिस को गाना में से ढेर चीज सीख सकेगा
0: बेचारा हम लोग के हिंदू फरहाल हम लोग के हिंदुस्तानी के गाना में ढेर हैगा बात समझे वाला और मोय हैगा और मां बात जो हैगा दिखाई ओमी खुद फटाल है दिखाई नहीं खुद फटाल
1: नहीं मां सुन जो आदमी उर्दू समझेगा Weet je hoe leuk dat is als je naar die nummers luistert
0: ja,
1: en je begrijpt het?
0: En je moet
1: het ook... Hoe savaat je nou mijn heiga luid?
0: Ja, oma...
1: Toen vertaal ik er zeker mijn naam bij
0: je. Nee. Je moet het ook niet eens durven te vertalen. Toen durf naar je vertaal krijgen. Want dan... Dus, oma, savaat je naar jezelf zal jijga.
1: Het is een mooi schapt heiga, oma. Toch? Ja. Woorden gebruiken er al bij.
0: En, ja.
1: En zo'n manier per bijthouwel he woord van luid. De volgorde van een woord, hè, van een zin.
0: Ja.
1: Nou, is toch fenomenaal.
0: Fenomenaal. Echt waar. Behoud bizar.
1: Dus John en Mina Janega, toen heb ik het horas ze... Zijt koosjes kan ze, het horas verdiep kan ze erin. Want behoud mooi iets, hè, ja, echt waar. Het is een verrijking.
0: Zeker.
1: Ook het betekent niet dat het Nederlands John heeft krap. Je Nederlands wordt alleen maar beter
0: daardoor. Alleen maar beter daardoor, ja.
1: Ja. Dus ja, pijl ik om eens wat in raad, trouwens, zijn naam met u, Janega.
0: Kon je ke?
1: पहले को मिसफाटिंग रहा कि जेके लड़कन हैगा दे आर नॉट अप थ्रू ये साइन उ सब के साथ तो के चाहिए नीदरलैंड्स बतियाई के घरे
0: ओ काहे के
1: वन जो उन नीदरलैंड्स बतियाईगा तो के प्रस्ताव से स्कूल पे बहुत मोई रहेगा
0: इस ग्रोस्ट ऑल्सो
1: लेटर लेटर इज गब्लेके ना स्टडीज कई स्टडी में कि जितने ताल उ सीखी लड़कवा चाहे हिंदुस्तानी हिंदी नीदरलैंड्स Ik kom boon belemmer het na. Het is juist een toegevoegde waarde.
0: Ha.
1: Dus ik heb misverstand gehad. En heel erg meer. John Thorase. Kijk eens een boel. John Thorase parlik lees. John ke thora positie. To. Zijn naam me. Wapen lerken se Hindustani. Sarmaat raha bat jawe. Ke een. Twee. Ufeni karat raha. Socha raha. Ze waren er echt van overtuigd. कि जब हम लड़कवा के साथ नीदरलैंड्स बतियाबे खाली तो ये लड़कवा स्कूल पे बहुत
0: चलाक हो जाएगा
1: या एंड मिस फटिंग
0: या मैं दिट का ही नहीं मैं तिरख रहा है वन ढेर हम लोग के कितना जेनरेशन अब आएगा जो अपने लड़कन के साथ हिंदुस्तानी देश बतियाए पाए है अमदात उस सब ना जाने हिंदुस्तानी बतियाए सेल्फ
1: ढेर ढेर यंगर जोन आएगा लॉयड दल्ले 20-30 यार वाली ओकर ओवर हम बतिया ही ना करी ला 10 बरिस वाली मत जोन यंगर है हमार और तो लाइफ टाइट
0: या
1: हम लोग घट यंगर
0: तुसे
1: 50 नहीं वह हैव फाउट गमाक तुसे द 50 एंड 60 यार नु वेट यू हु फील दर गेन हिंदुस्तानी कुन प्राते
0: बहुत देर
1: echt heel veel.
0: Heel veel.
1: Is toch zonde?
0: Ja, dus de Hamalarkon, ik heb twee jongens en die zijn behoorlijk, behoorlijk oud, maar ze zijn nog jong, maar hebben mij altijd berekend van zo'n papa, toen hebben we een keer cabines gelegen staan en ik vind het heel jammer.
1: Dan krijg je dat te horen.
0: Ja.
1: Maar hamelijke generatie. Je mist even de clue wat ik probeer
0: uit te leggen. Ja.
1: Hoe larkoon wel iets hoor. Larkoon ik ook volgende.
0: Clue.
1: Maar hamar orte leeftijd waren.
0: Ja.
1: Lopen er heel veel mensen rond.
0: Ja.
1: Die gewoon geen Hindustaans kunnen praten.
0: Ja, dat is
1: of
0: jammer.
1: Of niet durven te praten.
0: Ja, dat is jammer.
1: En daar is het al verloren gegaan.
0: Ja.
1: Jammer genoeg.
0: Maar dat is wel heel lang geleden dan al verloren gegaan.
1: Hamasunewalo, dus het is een misvatting dat je kinderen alleen Nederlands moet leren.
0: Ja.
1: Appen lerkenke jittena taal hoise keiga.
0: Tusikau.
1: En dat is niet belemmerend. Nee, dat is juist goed voor de ontwikkeling. Ook er taalontwikkeling, John Haiga, ook er hersenen mee, ontwikkelt zich beter naarmate lerkwa verschillende talen beheerscarrière wat jij gaat.
0: Ja, en ik zou zeggen van, stel dat je nog jong kinderen hebt, laat ze naar nani, nana, aja, aji, dada, dadi,
1: ja, nani, jai. Nana, wat jij tapto.
0: Arre, ha, natuurlijk.
1: Dat is nu een probleem geworden. Is hij nani, nana, aplena wat jij in de bestaande
0: loopt. Oké, par nana, par nani, par aja, par aji.
1: Hoe sap mag in Nederland wat jij?
0: Oei, gados. Itna snel ze te moa jij.
1: Hey, ham jij la koffie pie, chal.
0: Ay, tu koffie, tu pile.
1: Tu apan batien, batia, ham jij la ifa. Belangrijk iets.
0: Ja, vanavond dus een mooie wedstrijd tussen Engeland en Argentinië. Toe hoort je ook liggen. Ja, sonade, toe sonade. Sonade. Ja, nou ja, dit is dan weer het misselijke geluid wat lekker. Je dan hoort op Mundiale Radio. Op dit tijdstip. Om 12
1: gewoon
0: uur.
1: Op Nationale Radio.
0: Nationale Radio.
1: Schaamteloos.
0: Kijk eens, je hebt het koffiepje. Dus nou ja, mensen, je mag
1: ik
0: het.
1: Ik kost ze hoorna, Bahamlo.
0: Ik kost ze hoorna, hè? Echt serieus.
1: Hey, stel je dat. Dan let u gussam, hè, Batetoloid?
0: Ha.
1: और तू कहूँ चलावेगा और तो औरत बैठा ले तो फ्रिंजन बैठा ले तो ओ तो मैं और तू कहूँ चलावेगा और इतना गुस्सा में आई गई ले तू सौ ये फ्रिंजन से खफाऊं के स्टाप मार ही रोहित कहूँ रास्ता में बीच रास्ता में स्नेल तू स्नेल वेग पे बात है तू बात है आ हम बोलते हो आ A27, bent u chalawi
0: ja,
1: kohupe.
0: A4, A27, weet te veel A2.
1: Eigenlijk, je ruzie loopt zo op hè, in de auto.
0: Ha.
1: Zou je vriendin zeggen van stap maar uit? En gaat je vriendin dan uitstappen? Of zou je vriendin of vrouw kunnen zeggen... Oto waarok ham utra ben je?
0: Ik denk het laatste. Van zo'n ham oto waarok ila... Tu oto wat je laat, tu ja, dan ja, maar jij... Ham je mee
1: maar is toch bizar? Maar vind je dat niet bizar? Dat mensen midden op de snelweg... uitstappen door een ruzie.
0: Nou ja, kijk, bij mij zal het niet voorkomen, want Hamona Gustavo laat Minabati. Hamar grens, Hamar irritatie grens,
1: boot lief.
0: Hamar irritatie grens, boot hoog. Dus je moet wel heel ver gaan om mij zo ver te krijgen. Ja, Ham boot zoet, Habarti. Dus zover zal het bij mij niet komen, maar ik denk dat er wel een heleboel mensen zijn. Ki je Rasta mee kabel, auto mee discussie heeft met zijn vrouw of met de man, dat je dan inderdaad boos wordt, dat je dan kan zeggen hoor. Hoe is het? Orat jij daar die highway bij of snelweg bij? Toen jij hier.
1: Orat jij bak jij dus aan het zat dat kan je. Thora soj bechar keren kie. Jaar koi ke rasta pe. Maar sunna, Lloyd, ietsje jouw even toe liggen leto. Sudha ke mu.
0: Kutta chate.
1: Kutta chate.
0: Ha, sudha ke mu kutta chate.
1: Ab ekerover bat jij koi omlog.
0: Abbe.
1: Heb even bat jij koi erover. Maar even die ruzie dus. Dus ik had mij go orat.
0: Ja.
1: Frankrijk me. बिचारन चलावत रहा रास्ता में
0: हाँ.
1: इतना लड़ैया हुई है ज्यादा
0: हाँ.
1: बस अदमिया ओ तो हुआ साइकंद में रख दे इस तरह
0: हाँ.
1: के और दोनों उतरल
0: Ja.
1: Aurat yo utral adam yo utral snelweg ja. Ke bagal me.
0: Op snelweg be jhagda kare.
1: Ab shuru kare saman ladai kare ke.
0: Are baap re baap. En
1: zie het al voor je.
0: Ja, huh? ik zie het al voor me. Ja,
1: en al die mensen die passeerden die dachten van ka hoe ga je op.
0: Maar slaan de ruzieke gewoon.
1: Nou, dat weet ik. Maar in ieder geval zijn ze uitgestopt om verder te vechten.
0: Ai miga, echt serieus. Hamlein
1: niet doen om Maris heb ne kina, maar ey. Dus zo ver kan het gaan, hè, Lloyd.
0: Maar Adamia,
1: just go to Aile, just go to Aile.
0: Ja.
1: Dus ik had een go to gebeld, Christophe. Van, ja, Tamasa, hoe ben je er? Ja, ja, ja. Jij zei KFC, UFC, dek haiga.
0: Ja, ja, ja.
1: Dus